0: তিনি বে কথারি গাজে হিয়াউলো থুইনা সেনর বেতা পয়মারি খাইব নিয়াউলয় ফারাক ফারাক জিলার হয়ে ফারাক ফারাক পরিবার তারা ক্রিয় দুখা মুবা ক্রি সে মুবা সু কথা ও রমেশ তেরা মায়ালা রমেশ না সুঠোরি টি খাবা ক্রি সামান্য পরিবারে ফিবা মেহনতি দেরা জিম্মেবারি মেহ থিলা ভেয়ালা বাই বিনি লেইও বসাতাই খাঁজি ভেয়ালাবা সুর সুর বে দিনারি থিজি লেইও মরে মাইলো থেনা প্রসাদে ভালো মিলে মারে টিমে বানিবা সুখা দুখারে ক্রি দে আর গোদে সাথ পিবা পরিবার মাইদে টনলে থেবা দেহ ভবিষ্যতে ছ্যাব বানিবা তারা সদায় ইউজি মাই দোপারে আতাম মাই ভেয়ালা বলি সুরি মহা চৌন চৌনা মরে মাই সদৌ সদলে বিবাহ তথা সিয়াজি চৌন তাই বিনি আরো প্রত্যারোপণে বদলিছি ইয়াজে তিরি তৌ ভন্দা মৌনত লে তব শ্রোতাজে সম্ভার ভন্দা বিবাদ লে তব শ্রোতাই রমেশ কে দেখে আপলাই মারি তীর ফার্কে খামলো তারা থোঁকা বালিশো থিজি শান্তি আঙি আর কইনা তনাব বিয়র্দিল পারদিমল থিজি সে নরি মাইরিমলো আফাইনা পরিবারে লাগি ছোগ দুখালা বা ভৌদেরি ইমু কেলারি ইমু তারা আফাইনা পরিবারে বিষয়া আফাইনা দৌ ধূপ আফাইনা দুখা খাইমাইনা খোলা আখা থেলে ফ্রাইসে যে ফেরি রমেশ তীব্র লাগি মাত্র মই কমে রিম তারা তীব্র মেমেনা সে বিষা খোলা আখা বা বিমারি বিরিমল চুয়া সমাজদারি সদো সদলে থেমাইনা সম্বন্ধ না তাই বন্ধ থেবা দূরি ততাশিয়াজে ক্রিয় তীর টিবারি বিনি থেমে আশেপমি পারায় তয়াজে ক্রিয় খেউরি টিমারি কে চামলো তারা তা বিষা খেমাইনা আতমল ক্রিয় কোঠারি রোমলো তারা নেউলয় আফাইনা মোবাইল চালে মারি টেরিমল খেমা খেমা নেউলয় ক্রি খেউরে রোলে বিনি খেমাইনা সে বিষা বেলেও রেগো রেগো তাই খালো রমেশকে আফাইনা তেরি আফাইও ফ্রেমে পারে নামলো থেনা সৈন হরি বারম্বার ক্রিয় প্রশ্ন খামলো সা চুইবাদি ভ্যালাবা জীবানা ক্রিয় তিরে টিমারে বিনি ক্রিজি আর করে আশেপমি পারে তল পারিবা আফাইনা সৈন হবে তামে বিল মাইবারে বিনি বিবাদ শুরু তাবা ফাইল পারিবা তে আফাইনা দোকা পিড়াবে বিল মাইবারে বিনি উল্টায় আফাইও দোষী তল পারিবা রমেশি লে পটক আফাইরে সমঝেজি সায়দ সময় দে বালয় তাই ছ্যাবতম হলা সায়দ তিমি খাইলি মুলে বিনি লাগবে পরিস্থিতি ছ্যাব ছ্যাব তাসিয়াম হলা সায়দ নাগবে দিনারি ফেরি নজিক তম হলা ওই সব পারেও সময় তম হলা দূরে ঘর দিয়াম হলা মায়া বর্দিম হলা তার কথাজি আর কো মোর কিনি খালো আর কো জিলার বে মায়া বিনি আপাই না ভেয়ালা বাজি বান্ধি খুশি আরে লো ভেয়ালা বালিশো ঠিলে বিনি লে মরে মুলো থেনা ফদে বালো মিলে মারে তিনিমে বানেবা ক্রিনা আর কোদে সুখ দুঃখারি সাথ পিবা সে নোরবে তামে সাটা সাট লবা দে আফাই না জীবন দি ছ্যাবা বনেবা তার থেনা মরে বিনি সদো সদলে তুর্তি আসি আজে থে ফোন মই বিষা তিরি বিবাদ তমল আফাই না সে নোরবে তা থে বা মইল বিষা থিদেও দোষ লাগেমল মায়া লে পটক সম্বন্ধ যোগাবে লাগি আফাই উইসো বর দিহি আফাই না গলতি আতালে বিনি মাইরি যে পরিবারে বই থেবা মেমারি বালো সল্লাহ কিজে তার লে তামে সৈদি মারে টিজে তার যাব সম্বন্ধারি বিশ্বাস সম্মান দে সম্বাদ মমাসি ইয়ামো ক্রিয় তিরে বিনি বোঝ তাসি ইয়ামো মায়া মৈসারি লে পটা ক্রিয় টি মারি ক্রোরিমল থেনা মিগলি মবা সৈনা আরেলো থেনা মৌনতা খোবা সৈনা আরেলো থেনা সেন্দরি ক্রিয় প্রশ্ন নই মারে থে জীবন কটেরে টেরিল মায়াজি আফাজি মাইবা মায়াজি খেমে বিলে মাইরিমলো আফাই না ফাদে বালো আফাই না সেন হবে তা বিলিও বা আফাই না দোকামে বিলিও বা বালো খমির খে বিবা চাহানমে থেমলো তারা চো তায় মাঘ মাত্র মুলো তারা থে না প্রশ্ন না উত্তর খেমে না আয় থে যে থে না পরিবার মে যে বিনি থিদিও সৈদিল পরিবার মাত্র বিমলো আফন্দ মে যে বিনি সময় দে বালো তাই ছাবা তাম মাত্র বিমলো তারা সুজি বিনি থে না সেন হরবে দুখা পিড়া যে বুঝদিবা কোশিস আলা তারা যতক্যা বিক্রি দিনের বে তা হো সামাজিক সঞ্জালাই না মাধ্যম তাকিয়া রমেশ তেরা মায়ালা সামান্য গোছা মিশিয়া মাত্র তাই সব ভেটা মায়া প্রেমালা আরেলো বিশেষ উদ্দেশ্যে বিনি আরেলো ভবিষ্যৎ যোজনায় বিনি আরেলো কেবল সামান্য মোসব মিশাব দে খানা টিমো মৌসম খাইলিমো কে খাইলি চলদে রিমো শৈলী সামান্য তামে মাত্রাই মূল তারা খেমা খেমা জীবন দি থ थेवा बदलाव खामे घटना क्री सामान्य तारे बिनी लेयो सुखा दुखा बतामे तमे दिना बर्दी बर्दी से याजी थमे न तामे विस्तार यो बर्दी बसर तैवे खेमा दिनारी क्री पट मैसारी खेमा खेमा विशेष कारण आतावरे बिनी थमे लता तमलो माया आफै न ता मै फ्रीबा सुरु लजी रमेश जे बिनी ध्यान पिन मारी खेबा सुरु लजी रमेश आफै न पीडामै माया दि बालो विवाह सुरु लजी माया जे बिनी चुपचाप आपोनियो निटरिमलो थेमेजी प्रे चुबेला थारे लुकी थेमे सामान्य बासे बरे बिनी क्री दिना थेमे न जीवन बेताए बंद थेबा संबंध तम बीमारी क्री दिना क्री मुसा बेता हो माया ले यो दुखा तई मरी टुरिलो तीरे फिरी विवाह सुरु तलो थेमे ले बेर समा मोबाइल योरी की मरे टुरिलो आफै न सेर बेता विवाह से मुलो तर सुधी विवाह विवाह था आरेलो चाक्रा मारायो थिजी रमेशला समझना खाए थीजी रमेश देवालो आप बीजे मिमे तले गाँव वरीपरी मुबरे बिनी तलेगा क्रिय मुब पारे हाईमो रमेश चुप प्रश्न छाना लेखे जी टेबेट लिशु थीजी महसूस लाजी चु केवल माए न प्रश्न मात्र आई नु थे न सैन हो प्रश्न हो थीजी जवाब पीजे मिमे वरीपरी तब दे आप खोबा मिमे मुबा क्रियो ती तले विषा थेमेजी चालीसू थेमेजी आफैना दुखा पीडामै क्रिजे अर्को दे विवाह सुरु लाजे न्याउलायो बियालाई खाउ मुलो न्याउलायो ती मुलो परिवार मुलो तर न्याउलायो से विषा गहिरो खालीपना मुलो सोमैसा थेमे न्याउलाजी प्रेमैना ता आला भविष्यना ता आला थेमेजी मात्र दुखा सुनेजी क्रिदे अर्कोइना न्याबल्लाजी तर खेमा खेमा मिमीले समाधान भन्दै बिनी वैसो निबै लागि निबै चाहिँ सुजी ता बराबरले निरीबा माजारायो ता आथोबा तरिके छोगो मात्रै बिर्खे न तिसिमो रमेशी माया देवालो चयो कुरा योजी मायाजी बिनी रमेश देवालो चयो ता थोजे
1: चु कार्यक्रम दि दिशा मर्सिङ ती नासपालिका तीन लमझुङ्गरी मुबा हर्सिङ कम्युनिटी क्याम्प साइट जी प्रायोजन लै म केमे हर्सिङ कम्युनिटी क्याम्प साइट घुमदिवर यही दिशा सुरी केमेजी मनासलु बौद्धा डाक्टर हर्का हिमालचुली लगायत पे ले श्रृंखलामै चोलियो म सुदक्या केमेजी दुपुखुरी समावे पदयात्रा समेत ललखामु चुख्यो राष्ट्रिय विभूति भक्ति थापा कोलमेरी नमख्यो हो चुख्योरी केमेजी अर्गानिक चबसेमे चलियोमो लोकल नगैसिया लोकल पा पाते पैगो पोलो सुगुडिसिया च्याउ तायो अर्गानिक चलियोमो चुख्योरी केमे तायो थुमे बालो तैमरी पिकनिके बिनी यालखामो खर्सिङ याबै लागि बोलेर जीवैन सुविधा बिनी मो चुरी फ्री वाइफाई बिनी मो चिसो लला तायु क्युइन व्यवस्था बिनी म सुरी परिवारमै घुम्दिबर याबै लागि बिनी पारिवारिक वातावरण नै बिनी म
0: दिन बर्दी सियाजी तर रमेश ते माए न मेसेज न प्रतीक्षा लाबा श्रोतायाजी नाना रेव देवी देगै मोबाइल च्योम्लो माए न सन्देश खसुङ्के आकाशुन बिमारी मोबाइल च्योबा लम्लो माए बिनी रमेश यदि बालो तालाला आयु विषय दिन अधुरो त पारे हाम्रो कहीँ चाहिँ वा तिनी बेदिन खैले तै क्यो फ्लाइमा समारायो रोधु चु शब्दमै सामान्य मुलो तर थेमै न लागि चु शब्द नोरे वर्षौ त क्या भयाबा अपनत्व मुलो सुजे बिनी आफूदे मैरिसुम विवाह अनुभूति मुलो आफू फ्लाबा महसुस लमिबा मि मुलो आफैना मौन त ङेमिबा भरोसा मुलो चदक्यायो थेमै न सम्बन्धैन नयाँ रूप खेजे थु भन्दा लियो गहिरो तर प्रेम बिमारी स्वीकार लभ अझै फाई मोलो क्रिदिना रमेशी आफै दे यो प्रश्न लजी माया दे बालो ताला नै यो तलेगा टिला आँखा मायाजी बिनी आफै दे यो न्वेम्लो रमेशी तला म्यासेज आँखा भरि तलेगा अधुरो पारे हामो उत्तर विषय न्याउलो दे यो थामुलो तर स्वीकार लभ न्याउलो यो फाई रिम्लो अन्तिम रि क्रिदिना बता हो आफै नसैन सत्य स्वीकार लजे थेमे न्याउलो जियो कृति अर्को थिए भावनात्मक रूपारी नजिक ताई खालो तर चक्षण थेमै न लागि क्री थेब प्रश्न मुलो छदै मरि चु केवल माया प्रेमै न कथा मात्र आङी चु जिम्मेवारी न कथा हो थेमै दे था मुलो औदी धोका पिमरी नयाँ संसार बनेला आता आवै न ती নলা আতা আউই না তুই নহি মারি আপু তুই টিলা আতা সদাই মারি থেমেজি ভাবনা দি রোগ দিবা প্রয়াস লাজি তেদি দূরি বনে জি বাসেবা কমলা জি তারা দূরি দে স্নেহে শান্ত বনিলা আখা বরু থেমে দে অধ স্পষ্টতা জি সমস্যা কেবল ক্রিয়ারকো দে বালো আকর্ষণ আঙি না সমস্যা থেমই না পুরানো সম্বন্ধ নহরি বসো তো ক্যা বালো তো আইটেবা দুঃখা পীড়া মাত্রই মূল মায়ে যে বিনে আফাইনে জীবন দিয়ে ফর্কের আছো থিজি আফাই দি বালো কি ইমানদার প্রশ্ন লাই তলে নি বিষয় আফাই না সম্বন্ধ রয় হলাই তোই টিল পারিবা সো নেউলয় না লাগি পীড়াদায়ী প্রশ্ন মূল থেমে লে বস সম্মা সম্বন্ধ মাত্রায় পালন লাইটিরিল সৈটিরিল সম্বন্ধ মূল তারা আত্মীয়তা বিষয় আরিল তি মূল তারা আপনত আরিল তাতমল তারা সম্ভাত আরিল চলিস থেমেজি হাতারি নয়া সম্বন্ধ শুরু লবা আঙিনা পহলে আফাই না পুরানো সম্বন্ধ না সত্য স্বীকার লবা নির্ণয় লজে চুরিসু সম্বন্ধ সাঁচয় ছিয়াই খাউ মো বিষয় চাঁদে সম্মান পূর্বক টুঙ্গেবা থেমেজি নির্ণয় লজে তারা নির্ণয় লব ছয় সজিল আরিল চাঁদে ব্যবহারি পোখোবরি লেয় কঠিন মূল পরিবার বুঝি প্রশ্ন লম্ল আফন্দজি নিউমল সমাজ দেবী নিউমল তলে ছুটি আলো তলে ফ্রেয়ালো আর্গু মিমুয়া ছোগ বর্ষ পে সম্বন্ধ ওয়ামিবা সমাজ রে ইউন ইজ্জত তো মোমো চো প্রশ্নময় থেমইন ওরিপরি ঘুমদিরিমল তারা সুজে বিনি প্রশ্ন আলাগি কেমে তলে ছো বর্ষ সমা ছলেয় টিরিল রমেশজি আফাইনা পরিবারদের লিও পটক সমঝেজি থিজি স্পষ্ট দে সম্বন্ধ বিবাহ কেবল ক্রি টি নরয় টিবা মাত্র আঙিনা সম্বন্ধ বিবাহ সম্মান বিশ্বাস সম্বাদ ভাবনাত্মক সুরক্ষা চাইদিময় দে সুতায় তামে রিহেগো সময় তো ক্যা মে খাইম কেবল সমাজ হয় না ডরাজি সম্বন্ধ রে টিরিবা চু অন্যায় হো আকরি মায়ে বিনি আফাইনা পরিবারদের সমঝেজি ব্যালবা খেলা আঙি চু লেয় বর্ষসম সম্বন্ধ যোগে বা প্রয়াস নই মাত্র লজি তর সম্বন্ধ বিবা ক্রি মাত্রই লইবারি আটিক দে সদে যোগে থেমে লাগি নিউল জানে না ইচ্ছা চাইদিম সম্মান চাইদিম বিশ্বাস চাইদিম ক্রিজি আর্কো দে খোল খাল পরিম তর অন্তরি রমেশ তর মায়াজি আফাই না পুরানো বিয়ালব সম্বন্ধ দে কানুনী দে সম্মানজনক রূপারি টুঙ্গিবা প্রক্রিয়া ওইশো পরিজে থেমেজি ওইশোভে জীবন দে সম্বন্ধ দে অপমান আলা দেবী দোষ আপি থেমেজি আফাই না নির্ণয় না জিম্মেবারী কিজি তলে বিষয় থেমে দে থা মূল পুরানো সম্বন্ধ তো ক্যা বাইর থৌ বিবাদে নয়া সম্বন্ধ শুরু লউ বিবাহ ক্রিয়তা আঙি ওইশো ক্রি অধ্যায় দে ইমানদারী পূর্বক বন্ধ লাল পরিম চালিশো মাত্র আর্ক অধ্যায় শুরু লাল পরিম সময় বর্দিসি ইয়াজি অন্তিমারি নিয়াউলায় পুরানো সম্বন্ধ কানুনী রূপারে প্রিয়াজি তর চলিসো থেমেই না জীবন তুরন্ত সহস্তলা আখা তলে বিষয় ওইশোভে তামে ক্রি দিনায় মেড়দিলা আখা পুরানো সমঝনাময় মূল সমাজের শব্দময় মূল পরিবারময় না প্রশ্নময় মূল ভবিষ্যয় না ডর মূল তর থেমে দে বালো ক্রি তা বিষয় মূল চা বিষয় ক্রিয়ারকো দে খোল খাবা থেমেজি নয়া জীবন শুরু লবা বিবা তামে থেবা মহাল দক্যা আঙিনা চৌন কোঠা দক্যা নিউল কব চিয়া দক্যা শুরু লবা বিমারী নিউলজি বাচালজি তে দিন লিসু আফাইন পুরানো পিঁড়া দক্যা মমাসি ইয়াবা লিসু নিউলজি সম্ভাত দক্যা থেমেজি কৃতা স্পষ্ট খোঁজি ওইসবে দিনার বই তা মধ্যে তাই দুঃখা মধ্যে প্রেমারি বদলে মারি থেমে ওইসো বর্দিবা বাচালজি চালিসু রমেশের মায়ের নয়া জীবন থেবা দেখবাটি জীবন আরেল তর চারি কৃতা বিষা অপনত্ব মূল থেমেজি বিস্তারায় মায়া প্রেম কেবল না কেউ দে মায়ের লমু বিবাহ মাত্র আঙি না প্রেম বিবাহ কেউ ফ্লাই খাবা বেলারি না ফ্লাই খাবা বেলারি ক্রিজি আর কজি সে খবা হো বিমারি থেমেজি খয় খালো না সুখাবা তেরি থি আপন বা আথি সুখাবা তেরি না আপন টিবা দুখাই না বেলারি বালয় রাবা গলতি মো বিষয় দোষ আমা সমাধান মহবা সমস্যা খবরি সম্বন্ধ তো ক্যা ভৌদি ভন্ডা সম্বন্ধ নরায় টিমারি সমস্যা সমাধান লবা ছ্যাবা জীবন হো বিমারি থেমেজি খোয়ে খালো চু কার্যক্রমে লাগি নিদে মরসিংদি নাসাপালিকা তিনার মুবা হরসিং কমিউনিটি ক্যাম্প জি প্রায়োজন লাইম চুদা ক্যা নানার বই থিনি ফ্রেবা থিনি হয়াবা মানাসলু বৌদা ডাক্তার হরকা হিমালচুরি লগায়ত লিও ইনসুরেন্স খালামে মল খামো केमै तोखङेसिमो कार्यक्रम सेनर्बेता जो कार्यक्रम केमेजी रेडियो मर्संगी 95 मेगाहर्ज तक्या 98.38 बजे नेलखामो फरक फरक जिल्लारबे रमेशतेरा माया न्याउनयो भ्यालाई खाबालिसु ठ्यामैना भ्यालाबा जीवन रिबा समय तक्या तनाव अविश्वास मनमुटाव दिएर भावनात्मक हिसाब जी रेको तय खाबा मुलो छुक्रामरी सामाजिक सञ्जाल तक्या ठ्यामैना माझरी सामान्य भेटघाट बिस्तारयो क्रिया कोइना दुखा खोबा सेर्वे पीडामै खोबा कठिन समय सहारा पिबा सम्बन्ध रि परिरात तथा सियाजी ठ्यामेजी आफैना जीवनले भौधे रिबा समस्या उलोय तिनो रह्यो समाधान महिल परिवा सम्भावना अभाव लेद वर्ष दक्यायो दबाव रुचि रिबा ताय दुख पीडा मैदे क्रियाको दे बालो विवाह क्रिजी अर्को दे खोबा लै मारे थमेन भविष्य तै मारे तिनी विषा थमेन भविष्य छ्या बतरी म सु कथा त क्या न्याउलो चियो सुधै न धोका आपिनै आफै न पुरानो सम्बन्ध दे कानूनी सम्मानजनक तरिका जी टुङ्गे मारे नयाँ जीवन सुरु लब निदया लबा छदै मारे चु कथा केवल प्रेमै न कथा मात्र आताना टुर्दिया व सम्बन्ध नहोरै बिनी सोरिल खाबा न्याउलो मेमेजी क्रियाको नासे भावनात्मक रुहा परि सहारा सत्य स्वीकार लब साहस दिएर सम्मान पूर्वक नयाँ जीवन सुरु लब प्राय छैन कथा हो सबैजी बिनी शैली कथामै आफै नै सैन हो रे लोइ थिसिम बिस्या इना रेडियो मर्स्याङ्दिना जीमेल आईडी mersyangdireadio@gmail.com दिएर फेसबुक मेसेन्जर रि फ्री मरी पेमेल खामो
1: सु कार्यक्रम दि बिस्या मर्सिङती नासपालिका तीन लमजुङ्गरी मोबा हर्सिङ कम्युनिटी क्याम्प साइट जी प्रायोजन लै म केमे हर्सिङ कम्युनिटी क्याम्प साइट घुमदिवर यही बिस्या सूरी केमेजी मनास्लु बौद्धा डाक्टर हर्का हिमालसुली लगायत पे ले श्रृंखलामै चोलियो म सुदक्या केमेजी दुधपोखरी समावे पदयात्रा समेत ललखामु चुख्यो राष्ट्रिय विभूति भक्ति थापा कोलमेरी खोमाख्यो हो चुख्योरी केमेजी अर्गानिक चबसेमे चलियो मो लोकल नगैसा लोकल पा पाते पैगो पोलो सुगडिसिया च्याउ तायो अर्गानिक चलियो मो चुख्योरी केमे तायो थुमे बालो तैमरी पिकनिकै बिनी याल खामो हर्सिङ याबै लागि बोलेर जीवैन सुविधा बिनी मो चुरी फ्री वाइफाई बिनी मो चिसो लला तायो क्युइन व्यवस्था बिनी मो सूरी परिवारमै घुम्दिबार याबै लागि बिनी पारिवारिक वातावरण नै बिनी म